খামরি মো মদুঞ্চি দুংগুং দুংলা তুপে আরে সা আদন গা আলোধু জুঙানবু গুণ রেন সং অন কু আচে থিও সংরিম গো পেমাল হামু রংমিৎসা সামদিং নংলম সুমসু ফুদিং মো মিডিয়মিপ গিৎসা কতি সামথাপ তি তরক কুক মিটার ব্যান টনঠক কাত গ্য ফুলি সা ফুলি কিলো হর্জ আরে নুমবংসুত গমতুকসা নাপমুনসা মুহতুঞ্চি তুমকুং তুমলা থুপি রিলম জগবামু থুপি আরে রিম এফ এম কঞ্চন জঙ্গা গ্য কাত সাসাম মেগ হর্জ লেপকা নিউজ অন এআই আর এপ কালা নিনংখুৎসে নিমো মুহতুঞ্চি পোহরতাক নামকু টনঠক নি গ্য সামসা ফুলি থেপ রক কুমথ্যং নাম নামচাম লাবো সা ছ খা কাত সাসাম ওলোম দো মিকদুম নামকোর টুন্ঠক নি সা নি থেপ রক মে লাবো সা ছ ছ কুক্যত সরং কুং সয়াগম আতেত বাকা নাকমন সা তচত ফ্লি সা ফেত খেউননবু কায়ুসা স্টেডিউসা চুগেরনন দনামো আলংগো থুপি আরে রেম নাহান নুফ্রিত লং রেনসংসা কমদনকা নজংদো বম সপুনল ফুদেন মো বমপন রেন কর্মা রংকুপসা অমনুমগা সেনংগো হানফ্রনবু বম সপুনল আরে

আগেব সুমরা বছে মাংসে সামলু সামে মানাম হাংমা একথুমারে কুইগ্লাউ চুরে আলাইয়া মুয়ংখুনে কুইগ্লাউ লতিক সামিগেন সামলুতিক তন্দুমেরা পছিগে খেপসুমং নিংবাতামসুম।

Akep sumra bache samigin samlu samema namhangma yakthumare gui glaujure ala tangsa sapching tik tondu mera pachi ge khepsumangni wa tamsum sapching re thamingwa ek bharat shreshtha bharat konning sekin ma tumiang tutu narendra modi ile sumbongang tik october henching ne chi thibongang nga si tongbe ile sunahan chogubaro konning temen yukfo ile sunahan chogubala thi ek pa idhapro Konning sek re isik webe ten ba khamgu ba sak thim sapan samyo ha lek sin chok ma nu we ten ba sapan ha kusing ni chok ma re lagi lathik yek pa idha pokhyang wa konning sek lam webe khamgu ba cha thinga ha kusing ni chok ma re lagi kon ning sekin mejo gu ba lathik yek pa ning sek ro কন নিং সেকলাম আলো ইয়রিক তেমেন ও কুলেকসিন তিয়াংওয়া ওয়েবে খামগুবা সাকথিম সাপান হা কুসিংনি চোক মারে লাগি ওয়েবে থিমবে হা তংজে মিজু গুদামেবা কন লামাং ওয়েবে খামগুবা তেনচা হা উচিং মিজু গুসিয়াং খুনি সাকথিম মাংদিম হা ওন্দাক চোক মা সুয়ে মিবিরুসিরা মেবা আবাঙে কনলাম থিঙ্গা আং ওন্ধাক চোক মা সুয়ে মেঘসু ইয়ামু আবাঙে সাপান সাকথিম লেনাং থোব পোংমে মকুভা পোংলওয়া কনিং সেক্রেতারাব লথিকতেমেন পোংমা আং আবাঙে থিঙ্গা হা ওন্ধাক চোকমা নুসাপান রেনথোবো চোকমাওয়া কনিং সেক্রে থিমবে রেনতারাব সাকথিম ও থিকুম তামা ইন্ডিয়ান সোসাইটি নু তেমেন নেজুম্বো ও থিকুম তামারে লাগি ইয়রিক থোবো মেজোগুড়া মেওয়া এক ভারত শ্রেষ্ঠ ভারত রেনিং সেক সাম্মিক Yamdhum, cha, lang, cha it, handicraft, wagera o thikum ta manu lathik khamgu lam we khamgu ba chigok waha kuleksin ta marilagi mijogubaro nukon keba idhapha o thobo chok marilagi nu lathik ten lam we ten o te maang onthak chok manu আবাঙে সাকথিম নু টংদং কন কে বা চই থাং ওনধাক চোক মাং কন মিংসু তাংসু ভোমারে লাগি কন নিং শেখা মিজু গুবারু এক ভারত শ্রেষ্ঠ ভারত রেন ওই তারাপ ইউনিটি এন্ড ডাইভার্সিটি অফ ইন্ডিয়া চোক মারু কন নিং শেখ রে ইসিক নেছি খামগু ইন কাপ চোক মানু খেন নেছি খামগু ও সাকথিম থিমবে টংজেম লাম চোক মাং থিঙ্গা ওনধাক চোক মা নু নেছি খামগু বা সাপান চা আতি সাকথিম লাং হা ও লেকসিন চোক মাওয়া কোয়েমো কনিং সেকলাম নিসামিম হা ও সঙ্গিম হাম ও নুয়ে বিটেন হা ও সাকথিম থিমবে হা তংজে মিজু গুরামেওয়া কলে ইসিক নিসামহিম ও বা নিং শেক ল্যাংগুয়েজ লার্নিং ফুড ফেস্টিভেল হা মেজো গুড়া সাকথিম ও ধাক মেজো গুড়ামেওয়া নু কনিং ওয়ে তেন বা সাকথিম চা নু টংদং খেন তেন বা সাপান লেনাং থোবো চোক মানু আবাঙে লতিক তেন নুয়ুং মাং ওয়ে খামগু বা সাপান সাকথিম সামিউ ইন থিঙ্গা চোক মানু কুসিং নি মারে লাগে কন এক ভারত শ্রেষ্ঠ ভারত হেকে বা নিংসে খা মেজোগু বারু নু কন ইন যে তেমেন বা কেরে খামগু বা ওয়ে ওয়ে সাপান সাকথিম সামিউ হা কেরেক লে কুসিং মেনি তুর নু কনিনজাই লথিক তেন নুয়ুং মাং ওয়ে তেন বা আবাঙে সাপান হা কুসিং মেনি তুর ভাং কনিং সে খা মেজো গুবারু লরি কন্তং সাসাব চেঙে খা কম চুরে আলো ইয়ামো আং নাম হাংমা ইয়াকথংমারে কুইক লাউ লথিক সামিগেন সামলুথিক তন্দু মেরা পছিগে খেপসুমাং নিওয়া দামসুম